থাকে সেটা কি হয় কেটাই মোবাইল নাম্বার আধারে ছ হয়েছে কি কেয়া ছয় ষোলো এখন আধারে দিয়েছে কেয়া কি ছয় ষোলো